0: সড়ক প্রায় গঙ্গা সড়ক সীমা অতিক্রমণ না করে সড়ক সীমানা অস্থায়ী এবং স্থায়ী সময় সীমা নির্মাণ না করে সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হল নদী সবারি চলাওদা লিন অনুসার পালনা করো রোগর সবারি চলাওদা ট্রাফিক নিয়ম কু পালনা কর সবারি সাধুমা ঝুমি রসমা বসি রাত্রা নগর সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ নগর জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনে কর সড়ক তৎকাল মধ্যসীমার গড়ে করাও যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর করাও
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
0: দিদি আজ বহুলিয়ার সময় কি ছিটো ঘটনা আনন্দ এক্লাই বস্ন রুচাউনুহুন্ছ বিপ্রাউদ্দে পনি জানু ভাকো ছ ওইলা খুব পড়ে মান্ছে অইলে কিতাবই হুনুহুন্ন মই পহিলা তো তেস্তো মান্ছে হুন কি ভয়েছ ত দুঃখ গরের কমাকো পয়সা ব্যাঙ্কমা অলিলি জমা গর্দে থিয়ো অস্থি ঘরকো লাগি কেই সামানহরু কিন্নু পর্যো ভনের নিকাল্নু ভাকো পয়সা নে ছৈন সানো সানো কুরামা কিচকিচ মাত্রই গর্নুহুন্ছ ঘরবারে বিগ্রিনে জস্তো পো হইসক্যো লৌ না দিদি সম্বল দিনু পর্যো ই তো মাঘৌষে কলকাতা না বিষ্ণু যে লক্ষ্য সাথা কোটিশ্রী মাঘৌষে তো ভাই কি ভাই কোটি নাই দিদি বনা তো
2: খাই দিদি কি হল সাথে গাঁদে খাওয়ালে জবরদস্তি করে মনে কোনো মনে ভাল সকি না রাখাই ত্যসপি বিস্তারে বানি হতে গেল অলি তো লড় লাগে ছাড়ন সকি না অলি পনি গাড়ো ভিড়াতে
0: গাড়ো সারো মানে কিছুই থাকি না অতি খুড়ক সত্যি সামনে বস তুমি তো আমাদের সাহারে কি এসে বরবাদ হয়ে কাম করছ সঙ্গে তো আমরা আমার বিয়ালি সমাজ বা বনানো হয়েছে প্রতিষ্ঠা ছুটতেই সব এস সংরক্ষণ তিনি তো হুয়ো
2: হুঞ্চ দিদি ধন্যবাদ অব মানে সবই ছাড়ে এক অসল নাগরিক বন্ধ প্রয়াস করছি মানে সেবাটি তো ধীরে দুঃখ দিয়েছি মানে সবই ঠিক পরিবার মানে মাফ করো
0: বারিশমা লজ সৃজনা করে দুবছরে তুলাউনে বস্তু বা পদার্থ নাগু পদার্থ বা নাগু ঔষধ হো বিশ্ব স্বাস্থ্য সংগঠনে নাগু পদার্থ স্বাস্থ্য শরীরকে লাগি প্রয়োগ গর্ন আবশ্যক নভএক পদার্থ হলে পরিভাষিত করেছে ছ এস্তা পদার্থলে মানিসকো টিভ্রিয় স্নায়ু প্রণালীমা প্রভাব পার্নুকো সাথে উসকো ভাবনা ও সুচাইমা পরিবর্তন ল্যাউদছ त्यसैले नागु औषधको प्रयोग उसार प्रसार मुखा प्रभेद र बाजु दिउ स्वस्थ जीवन ती सबै सदैव दुर्भावमा हात्ती बालो नागु औषध बुक सदैव दुर्भावका लागि बिना प्रशासन कार्यालय सुलु खबु र सुलु एफको सुवित प्रयासमा जीवजितमा जारी सकोस्
1: मौसम सम्बन्धी सही सूचना प्राप्त गरौं सुरक्षित भविष्य निर्माण गरौं मौसम तथा जलवायु सम्बन्धी सूचना लिने र दिने गरौं মৌসুম পূর্বানুমান জানকারী নিয়মিত পালনে করাও প্রাকৃতিক বিপদ জোখিম ন্যূনীকরণ সচেত জানাও জলবায়ু পরিবর্তন অসর ঘটানো সামূহিক প্রয়াস করাও বন সংরক্ষণ বৃক্ষারোপণ সক্রিয় সহভাগিতা জানাও ঊর্জা বর্ষ সুস্থ ঊর্জাকে প্রয়োগ বাড়াও বাতরণ প্রদূষণ নিয়ন্ত্রণ জিম্মেবার বানাও বাতরণ সংরক্ষণ করো জীবন রক্ষা করাও
3: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয়ে কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
4: বাতাসি দেবে।

0: ভারতপ্রায় গঙ্গা ডিএনডিইউ সড়ক সীমা অতিক্রমণ না করে সড়ক সীমানা অস্থায়ী এবং স্থায়ী সময় সীমা নির্মাণ না করে সড়ক নামে ঠল তথা পানি নিকাশ বন্ধ হওয়া নদী সবারই সলাহা লিন অনুসার পালনা করার সবারই সলাহা ট্রাফিক নিয়ম পালনা কর সবারই সাধুমা ঝুঁকির বা স্বপ্ন বসির যাত্রা না করা সড়ক ক্ষমতা ভন্ডা বড়ি ভার প্রয়োগ না করা জেব্রা ক্রসিং বাট মাতৃ বাটো কাটনি কর সড়ক তৎকাল মধ্যসীমার গড়ি করা যাত্রা ক্রমা কোন সমস্যা ভয়ে নজিক প্রহরী খবর কর
1: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত জারি সন্দেশ
0: সবারি সাধুক ইঞ্জিন ত্রিপুর সম্বন্ধে সূচনা আদরণীয় সেবাগ্রাহী মহানুভাবর তপাইলে আপনি সবারি সাধু নয়া খরিদ গর্দা নামসারি গর্দা সবারি সাধনক ইঞ্জিন রেসিক অবস্থা রুজু বা অন্য কোন কয়েকফেদ ভয় নভেক রুজু করে মাত্র খরিদ বিক্রি করা এসেই সূচনা মারফত অনুরোধ করতে প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাট বালবালিকালে লাগু ঔষধ দুরুপয়োগ ঘটন লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কুহি কসৈলে সহযোগ নগর বালবালিকালে লাগু ঔষধ সহযোগ টাড়া রাখ বালবালিকা সঙ্গতমা ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি কানুনি পরিণাম বারে জানকারী দি বালবালিকা সঙ্গ নিয়মিত সংবাদ করে বালবালিকালে ঘরমা মায়া সময় দিনে কর বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে কর বালবালিকা সকারাত্মক গতিবিধি প্রোৎসাহন কর
2: আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয় কোশী প্রদেশ দ্বারা জনহিত সারি সন্দেশ।

0: বালবালিকালয় লাগু ঔষধ দুপয় তহতব চাও
1: লাগু ঔষধ সামাজিক অপরাধ হো কোহি কসৈলে প্রয়োগ নগর বালবালিকালয় লাগু ঔষধ প্রয়োগ টাড়া রাখ বালবালিকা সঙ্গত ধ্যান দি লাগু ঔষধ বাট হুনে হানি কানুনী পরিণাম বারে জানকারী দি বালবালিকা সঙ্গ নিয়মিত সম্বাদ গর্নে গরৌ বালবালিকালয় ঘরমা মায়া র সময় দিনে গরৌ বিদ্যালয়মা জীবন উপযোগী শিক্ষা দিনে গরৌ বালবালিকা সকারাত্মক গতিবিধিলাই প্রোৎসাহন গরৌ
2: আন্তরিক মামিলা তথা কানুন মন্ত্রালয় কুচি প্রদীপ দ্বারা জনহিতমা সারি সন্দেশ
3: আজ তো তিমি ধেরে মলি থাকি দেখিছৌ নি কি ভয়
4: উসলে আজ ফেরি গালি গরে পয়সা পনি দিয়ে না মোবাইল পনি খোসে
3: ওহো দিদি কুটনো মাত্র হিংসা হইন গালি গর্নু ডর দেখাউনু পয়সা নিয়ন্ত্রণ গর্নু ই সবাই ঘরেলু হিংসা হুন
4: ওরা মনে তো সোচেকেই চাই না

0: হচ্ছে।
1: নাগরিকতায়িতা কক্ষে সঞ্চালন হয়েছে আদালত বা গৃহী মহানুভাবনে যাতায়াত ব্যবস্থা কারণে বাদ প্রবাঙ্গন সেবা প্রাপ্তিক সহজীকরণ লাগে নাগরিক সহায়তা কক্ষে সঞ্চালন করে ঘোষণা উক্ত কক্ষবাদ নিশুল্ক সেবা হলে প্রাপ্ত সেবা প্রাপ্তিক লাগে নাগরিক সহায়তা কক্ষে বা সম্পর্ক রাখা অনুরোধ করেছে। সেবা প্রাপ্তিমা কফিকে প্রলোভন নদী আসো সেবা লীমা হার্দিক অপিল করছেন। সেবা প্রাপ্তিমা কোন গ্রাস হয় গ্রাস শুনে অধিকার কারণে প্রমোশনা সৃজন সম্পর্ক রাখা সফল হয়েছে।
0: কোশ্চি প্রদেশ সরকার আন্তরিক মামলা তথা কানুন মন্ত্রণালয়

0: চার কলরিয়া তথা সরামাই অফসেট প্রিন্টিং প্রেস কিমুদত কুন্ডিনগর পালিকা পাঁচ তলেরি সুলখুম্বু বিগত দেখিনে গ্রাহকহরুকো বিশ্বাস ভিত্তি আয়কু নিউ স্টার কলরিয়া তথা সরামাই অফসেট প্রিন্টিং প্রেস থপ সেবাহরুকা সাথমা সবই সুন্দর হামরা সেবাহরু বই সম্বন্ধী সম্পূর্ণ কাম কিতাব ক্যালেন্ডার ব্রোসার বিল মিটার প্যাড রেজিস্টার বিবাহ কার্ড ফ্লেক্স প্রিন্ট বোর্ডিং বোর্ড ফটো জার্সি প্রিন্ট গাড়ি তথা বাইক নম্বর প্লেট সপাই গরিন্ছ সাথে স্টেশনারিকা সামানহরু হোলসেল মূল্যে পাইন্ছ বিপিয়া কোম্পানিক এলইডি বাল্ব পাওয়ার সকেট প্যানেল লাইট টিউব লাইট প্রিমিয়ার কোম্পানিক সবাই খালকা তারহরু পাইন্ছ সিজি কোম্পানিকা সম্পূর্ণ সামানহরু কোম্পানিকে মূল্যে বিক্রী বিতরণ গরিদে আয়ক সিজি কোম্পানিক ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেসিন মাইক্রোওভন মুহাউনে গিজার গ্যাস সিলো ভ্যাকুম তথা কিচেন সম্পূর্ণ সামান উপলব্ধ এলইডি টিভি কম্পিউটার ল্যাপটপ কলর প্রিন্টার ফটোকপি মেসিন ঝাল ঢোকামা লগাউনে মোটো তথা পাতলো রঙিন সিসা ফটো ফ্রেম হোলসেল মূল্যে বিক্রী বিতরণ গরিন্ছ হার্ডওয়্যার কা সম্পূর্ণ সামান কাঁটি কব্জা চেপকিনি তালছা ওয়াল মিক্সচার মৌলি সার্ভো বেসিন ধারা কমোড পেন সেট পিভিসি পাইপ সিপি ভিসি পাইপ পাইনুক সাথে ফ্রিজ ডিপ ফ্রিজ ওয়াশিং মেসিন কোম্পানি কে মূল্যে পাইছ আনি ই সবাই মরমত পনি গরিন্ছ র গ্যাস ওয়েল্ডিং ইলেকট্রিক ওয়েল্ডিং সাথে বাইক কো টেলকি কলর পনি গরিন্ছ এটি মাত্র হইন সমীরি বস পার্ক মা রয়েকো নিউ স্টার তথা জ্বালাময় অটো ওক সবাট গ্যাস সিলিন্ডার গ্যাস চুলো সাথে সবাই খালকা বাইক তথা স্কুটার মরমত গরিন্ছ পাঁচ পুরুষহরু মোবিল হেলমেট রেইনকোট হোলসেল মূল্যে বিক্রি গরিন্ছ নয়া তথা রিকন্ডিশন বাইক সমেত অর্ডার অনুসার উপলব্ধ গরাইছ সম্পর্ক নম্বর 0385203389 0385203060 মোবাইল নম্বর 9860324426 র 9841905450 নিউ স্টার কলরিয়া তথা জ্বালাময় অফসেট প্রিন্টিং প্রেস সলিলি সুলভ
1: নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন অগণী সেবা গ্রহী মহানুভাবত ব্যবস্থা কারণীবাদ প্রবাহী সেবা প্রাপ্তি সহজকরণের নাগরিক সহায়তা কক্ষ সঞ্চালন উচ্চ কক্ষবাট বিশেষ সেবাহ প্রাপ্ত সেবা প্রাপ্তির নাগরিক সহায়তা কক্ষবা সম্পর্ক রাখ অনুরোধ করছে সেবা প্রাপ্তি কক্ষ প্রলোভন নগরী আপনি সেবা নিম হার্দিক অপিল করছেন সেবা প্রাপ্তি অধিকার কারণী প্রমুখ সম্পর্ক
2: কর্তৃপক্ষ সরকার আঞ্চলিক মামলা তথা কানুন মন্ত্রণালয় বিরাজ।